অন্তর দিন দিন গুমিজারি ওলগ চরণ রো মাহবুব সত্য চরণ বিসমিল্লাহ ওদি কলমা ওদি কলমা